0: মোবাইল ফোন পাইবদি কইদিরা মাছি অ্যাক্সিডেন্ট আমাদের সব কিবদি কইদিরা মাছি কারণ না
1: হয় হয় হয় হয় ফাগনি ফাগনি ইব চৌব কিছে রেডিও সে মারকতে কি তাবি ব মালিং আছে এখন খনারি সে না মিট ছোলক পগি মিট না বগি দি নচদ্রে মিট কমাই না দান তরম গদগে আইন তরম ব দান সে না উজদব মিওই আনি মিট উহন বগি লম্বি দু নি হংজরি সে দু মিট না বগি সে না মথং গি কোয়েশন টপিক আম আখ লগ চগে মখা চথ জগে ডক্টর আখ কি আই ডোনেশন সে আইন হিঙ্গি গাই দা আই গি ওয়াটসঅ্যাপ আম হাইগদ্র নত্র সাই ওয়ারেপ ফিরেপ আম লৌরগ আই হয়েং লাইগদ্র মতং দা আই গি মিট সে মিট আনি সে আতোপ মি উদব আনি সিজিনবি মই উহনবি পিরম দরি আই ফ্যামিলি মেম্বারসিং লোনম খাঙ্গদরিবনে আইন পিরমিব কেন ফিরেপ প্লেট সে কো আদু মাসিগি সি তৌরব মতং দা আই ডোনেশন গি লাইগিদ্রব মতং দা উইদিন সে ফিউ মিনিটস কেন খরাত সাই গি পুং তরুকতুগি মানুং দা লোকথোহোগদবনি নত্রগদি থেংদকরগদি কানদবনি না সিদাই সিদা কারি কারি নোমাগি মথং মনাউ নাই নমত তাকপিও লাইগিদ্রে মি সে দে কারি তৌরনি
2: আহমদ সুমাইন মি খুই ফ্যামিলি না মি আমা লাইকিত্রে হাইরাকান্দ আই ডোনেট তৌনিংবসে পাও আমা পি পিরাকপা আমা চাঙে খুইগি আই ব্যাংকটা আই ব্যাংক সিদা খুই মণিপুরগিদি আইনা গাসাই নাম্বার মেনশন তৌজকিবা মণিপুর স্টেট আই ব্যাংক তো আদুদা ফোন হান তৌবিরানি কো আদুগা আখুই আই ব্যাংক কি স্টাফ খাইজে অ্যাসেম্বল তোরনি হাইবদি চুংশিনারানি আদুগা কামাইন তৌবনো খোটপনো পুং কেয়াগি মানুংদ লাইকিদবনো কো কেদৌবদি লাইকিদবনো হাইপেড ইনফরমেশন আমা ফাঙানি আদুই মতুংদ আখুই কেনো লাইবা আইবদি আখুই আই ব্যাংকি কালেকশন টিম জে অ্যাসেম্বল তোরগা কালেকশন গি প্রিপেয়ার তৌবদি হৌরানিব কো এট দ্য সেম টাইম আখুইনা আখুইগি ওয়েটিং লিস্ট মেয়াম লাই আই ডোনেশন গি রিসিভ তৌনব পেশেন্ট লিস্ট তো কো আদুদজো পাও হাইফেট পিবদি হৌজরানি হাইবদি সুমাইন সেরিয়াল নাম্বার সুখ সুখতে লাইজাব কেনোদো আখুই আই ফংবগি চান্স ট্রান্সপ্লান্ট তৌবগি চান্স লাইব ইয়াই সুমাইন আদুম রেডিদ লাইবিরো হাইবামজো পাও পিবম তৌরানি কো আদুগা হুজকি আই কালেকশন টিম জিনা চটলাগা আখুই ইয়ুমদ হাইরাগদি কো ইয়ুমদ চটপজিদ জাস্ট ইয়ামদ সিম্পল প্রসিডিউর নেব ইয়ামদ লেংদি হইব এনি ফ্যামিলিদ খুদংচারয়দব খোত তৌগদব নতে জাস্ট উইদিন 15 টু 20 মিনিটস আখুই জাস্ট মিনিমাল ইকুইপমেন্ট তৌরগা সট সট কুইরয়দব হাইতারে কো ইয়ামদ
1: মদুনাই কুইগি লাইকিদবগি সোলিব লাইগি থরম সিংদুদ আকাইব কারিমত থোই
2: কারিমত থোই
1: মিনিট 15 কুন্দ দুম লয়রদব থব নেব
2: ইয়ামদ আকাইব জ থোই আদুগা আইনা গাস হাইজকিবদ কর্নিয়াগুম হাবদি ই চেনদব অরগানি না আমায় ব্লিডিংগুম ই গুম থাকি নাইরোয় খোলে আগুব কেমত তৌগদ নতেব ক্লিন সেফ ক্লিয়ার কট প্রসিডিউর আমায়দনেব
1: হয় হুজিকি হুজিকি লাইগিদবগি ইয়ুমদুদগি সিগি ফ্রেশ হইলি হাইতারে কেনদু পোরাগা মদগিদি আই ব্যাংক মণিপুর স্টেট আই ব্যাংক
2: সিদ আখুইনা আমুক অ্যাসেস তৌদনেব আখুইনা লৌজরুরিব কালেক্ট তৌজরুরিব কর্নিয়াগি টিস্যু সে মাজে আখুইনা স্পেকুলার মাইক্রোস্কোপি হাইব কো আদুদা আখুইনা খোয়াই মরুয়ে কর্নিয়াজে ট্রান্সপ্লান্ট তৌদ্রিঙাইজিদ মাজে এনি লাইনা তিনা দে ফ্রি হইব হাইব জিমজু টেস্ট তৌদনি কাইনো হাইব আখুইনা ট্রান্সপ্লান্ট তৌরব মিদুদ লাইনাদু এনি লাইরামজু সন্দোপ ইয়াদে নত্রা সিটি আদুন সেফ ওইদহনদোইনেব আখুইনা ট্রা রিসিভ তৌরিব পেশেন্ট তুদসু সেফ ওইনব স্ক্রিনম তৌরানি কো ইনফেকশাস ডিজিজ কুমব লাইব্রা খোট প্রাম ইয়েঙ্গানি আদুগা খোয়াই মারু আখুইগি কর্নিয়াল ট্রান্সপারেন্সি কর্নিয়াল এন্ডোথেলিয়াল সেল কাউন্ট কওয়েব কর্নিয়াগি খোয়াই মানুং থংব লেয়ার এন্ডোথেলিয়াম সে সি সে নরমাল দ 2500 to 3000 নেবা খইনা পোকপ মতম আঙা হইঙ্গাই লাইসে কো খয়দগি হাইয়েস্ট কাউনে আদা হল ওইরি মতিক নত্রগ মি ছোকসলক পাই মতুঙ্গি নাসিগি এন্ডোথেলিয়াল সেল কাউন্সে হন্দরক পায় আওয়েব আদা ইয়াম না হন্দরগ দি এক্সাম্পল 15000 সুমাইন গায়াম নিয়মগ্রাদি আউটকাম দো ফজদেব খইন ট্রান্সপ্লান্ট তো তৌরসু আদুনা সি ম্যাম জে অ্যাসেস তোবম চাঙে হাইবদি আখইনা কালেক্ট তৌরিব কোনিয়া জিসুনে 100% আখইনা দুমাইন ট্রান্সপ্লান্ট তোবদে সাকস হাইবদি তৌরপ ইয়ারানি হাইবজি ওইদেব রিজেক্ট তো কেসু খাওয়ে বিকোজ আদুন কানবম খাঙইদব ওইরগদি সাকসেস রেট তো ইয়াম নেমগদি না দুমাইন তোব
1: হয় ফোন কল তো লোক চাই হ্যালো সঙ্গি মিং লাইফম তাকপিরো ওয়াহং হাংবিউ হ্যালো মখা চাতে জগে ডক্টর সিগি